এ আকাশবাণী নগাঁও এটি আগবাইছো এটি বিশেষ সাক্ষাৎকার বিসমিল্লা খা যুব বঁটা বিজয়ী বিদ্যুৎ কুমার নাথর সৈতে সাক্ষাৎকারটি গ্রহণ করেছে জয়ন্ত মাধব তামুলিয়ে।

আকাশবাণী নগাঁও কেন্দ্রের এই বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটলৈ আমার সমূহ শ্রোতাক স্বাগতম জানাইছো। আজির এই বিশেষ অনুষ্ঠানটিত আমি এক বিশেষ ব্যক্তির সঙ্গে কথা পাতিবলৈ লৈছো, আর সেই বিশেষ ব্যক্তিজন হৈছে আমার নগয়া নাট্যকর্মী বিদ্যুৎ কুমার নাথ। আপনাদের সকলে হয়তো বিসমিল্লা খান যুব পুরস্কারের বিষয়ে জ্ঞাত। বিসমিল্লা খান যুব পুরস্কার হৈছে

একত এক এক গোলত ড্র খেলার বিপরীতে এই গ্রুপরে আন এখন খেলত প্রথমবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে কালি স্পেইনের সঙ্গে গ্রুপ এইচর এখন খেল গোলশূন্যভাবে সমাপ্ত করে চমক সৃষ্টি করেছে। ইফালে গ্রুপ জির বেলজিয়াম আর ইজিপ্তর মাজের খেলখনো এক এক গোলত ড্র হয়। এই গ্রুপরে আজি পুয়া অনুষ্ঠিত ইরান আর নিউজিল্যান্ডের খেলখনো দুই দুই গোলত ড্র হয়। বিশ্বকাপের আজি হবলগিয়া খেলত ভারতীয় সময় অনুসরি নিশা 12:30 বজাত দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স সেনেগালের মুখামুখি হব। পুয়তি নিশা 3:30 বজাত ইরাক নরওয়ের বিরুদ্ধে অবতীর্ণ হব। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰিসমূহ পুনৰ এবাৰ। G7 রাষ্ট্রগোষ্ঠীর সম্মিলনত অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার পৰা ফ্রান্সলৈ রওনা হৈছে। কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে প্রায় 23,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে গ্রীনফিল্ড শিলং শিলচর করিডর বিকশাই তোলা হব বলে ঘোষণা করেছে। ওমানের উপকূলত হওয়া শোকাবহ সামুদ্রিক দুর্ঘটনার পাছত এমটি সেটেবেলো নামের জাহাজখনের প্রায় 21 গৰাকী ভারতীয় কর্মী দলের সদস্য নিরাপদে ঘরলৈ উভতি আহিছে। নাগাল্যান্ডত আজিরে পৰা লোকপিয়ল 2027ৰ প্রথম পর্যায় আরম্ভ হয়েছে। আর ফিফা বিশ্বকাপ ফুটবলত আজি হবলগিয়া খেলত ফ্রান্স সেনেগালর আর ইরাক নরওয়ের বিরুদ্ধে অবতীর্ণ হব। আমার এটিয়ার বাতৰি।

0: ও কানু বাই বেনু দূরণের মথুরা লই যায়, দূরণের মথুরা লই যায়।
1: মই জুবিনদাৰ জোনাক কলা জাৰৰ নিশা এই গীতটি গাবলৈ ওলাইছোঁ। আশা কৰোঁ সকলোৱে শুনি ভাল পাব।

0: কোটি টাকা ব্যয়ের গ্রীনফিল্ড শিলং শিলচর করিডর বিকশায় তোলা হব বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর ঘোষণা। আর ফিফা বিশ্বকাপ ফুটবলের আজি হবলগিয়া খেলত ফ্রান্স সেনেগালর আর ইরাক নরওয়ের বিরুদ্ধে অবতীর্ণ। এতিয়া শুনক বিতং বাতৰি। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় আজি মঙ্গলদৈ আর তেজপুরত পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের যোগান প্রকল্প তথা উহানি পথারর গরৈমারীত দুটা সিএনজি প্রকল্প ভার্চুয়াল ব্যবস্থার উদ্বোধন করব। জনসাধারণক নিরাপদ আর স্বচ্ছভাবে ইন্ধন যোগাবর এই পদক্ষেপ লওয়া হয়েছে। আজি বিয়লি 5:30 বজাত দিসপুরের লোকসেবা ভবনের মুখ্যমন্ত্রীয়ে এই প্রকল্প কেটার শুভারম্ভ করব। এই অনুষ্ঠানত মন্ত্রী বিমল বরা আর শদিয়ার বিধায়ক বলিন চেতিয়া উপস্থিত থাকিব। রাজ্যের বিভিন্ন প্রান্তত কমেও 38 জন লোক বাহকজনিত রোগত আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিত স্বাস্থ্য বিভাগে ব্যাপক সজাগতা কার্যসূচী গ্রহণ করেছে। গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত জাপানি এনকেফেলাইটিসত আক্রান্ত হয়ে যাওয়া এপ্রিলের 12 জন রোগী চিকিৎসাধীন হয়। ইয়াৰে 5 জনের মৃত্যু হয় বলে চিকিৎসা মহাবিদ্যালয়খনের অধীক্ষক ডাক্তর দেবজিৎ চৌধুরীয়ে প্রকাশ করেছে। অধীক্ষকগৰাকীয়ে জনসাধারণক এই রোগের লক্ষণ দেখা মাত্রেই চিকিৎসকের সহায় লোবলৈ আহ্বান জানাইছে।
1: এপ্রিল মাহর 1 তারিখের ইতালে গোটেই দিন কেটার ভিতর 12 জন জেই পজিটিভ, এনে আমার একিউট এনকেফালাইটিস সিন্ড্রোম বলে একটা আছে লগত জেই লগত, তাতে পেশেন্ট থাকে 10-12টা এক্সট্রা পেশেন্ট থাকে। জেই পজিটিভ হওয়ার যাক পরীক্ষা করা যায় সেইখিনির লগত সিএসএফ খিনি চাই, মানে সেনসেরিবো স্পাইনাল ফ্লুইড, সেইখিনির ভিতর 12 জন রোগী পজিটিভ হয়েছিল আমার এপ্রিলের 1 তারিখের ইতালে। তার ভিতর বর্তমান আছে আমার 3 জন রোগী, 4 জন ভাল হয়ে পেলে ঘরলে গল আর 5 জনের মৃত্যু হয়েছে। সাধারণতে জ্বর উঠলে মানুষে কাছর স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকর্মীর কথাখিন পাতিব লাগে, আর জ্বর হলে মেডিকেল কলেজে তো আমার ডাইরেক্ট আহিবও পারে, বা যদি বেলেগ স্বাস্থ্যকেন্দ্র গেলে তেওঁলোকে যদি পেশেন্টজনক দেখে যে খুব বেশিকে জ্বর উঠি আছে বা অল্প ভুলভুকি আছে বা নহলে মাথার বিষ হয়, খুব গার বিষ বেশিকে হয়, মাথার বিষটা বেশিকে আর লগতে যদি মানে গল্ড বেকা করব নয় এনেকা ধরনের রোগীবিলাক সাধারণত একটা সাসপিশনত ভাবি লয় যে হব পারে বলে।
0: জুন জুলাই মাহত জাপানী এনকেফেলাইটিস রোগের সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি এই রোগের হাত সারি থাকার সজাগ হবলৈ স্বাস্থ্য বিভাগে জনসাধারণক আহ্বান জানাইছে। বিশেষ সূত্র অনুসরি রাজ্যত জাপানী এনকেফেলাইটিস আর এনে ধরনের লক্ষণযুক্ত রোগত আক্রান্ত হয়ে চলিত বছর কমেও 8 জন লোকের মৃত্যু হয়েছে। ইয়ার ভিতর কামরূপ আর লক্ষিমপুর 2 জনক, বরপেটা কাছার যোরহাট আর কামরূপ মহানগর 1 জনক লোকের মৃত্যু হয়েছে। আনহাতে কামরূপ মহানগর, বাক্সা, বরপেটা, কাছার, চৰাইদেউ, গোয়ালপাড়া, হাইলাকান্দি, যোরহাট আর কামরূপত জাপানী এনকেফেলাইটিস সদৃশ রোগত আক্রান্ত হয়ে কেবাজনো লোক চিকিৎসাধীন হয়ে আছে। এনে ধরনের রোগত 6 শতাধিক লোক আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের সূত্র প্রকাশ পাইছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমে এই রোগের হাত সরার জনসাধারণক মোহর প্রজনন হওয়া স্থান সমূহ পরিষ্কার করে রাখবলে আহ্বান জানাইছে। তদুপরি তীব্র জ্বর, মূরর বিষ, শরীরের অস্বাভাবিক কপনি, কথা কবলে অসুবিধা পোয়া আর অচেতন হয়ে পড়া লক্ষণ দেখা মাত্রেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব আহ্বান জানা হয়েছে। অহা 21 জুনত দেশের লগতে বিশ্বজুড়ি পালন হবলগিয়া আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের রাজ্যত প্রস্তুতি অব্যাহত আছে। কামরূপ জেলার শুয়ালকুচিত হবলগিয়া যোগ দিবসের কেন্দ্রীয় কার্যসূচীত রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যয়ে অংশগ্রহণ করব। শুয়ালকুচির গান্ধী আশ্রমত রাজ্যপালগৰাকীয়ে যোগ দিবসের কার্যসূচীত অংশ লব। রাজ্যপালের আয়ুক্ত সচিব মীনাক্ষী সুন্দরমে আজি আশ্রমখন পরিদর্শন করে। পরিদর্শনকালত জিলা আয়ুক্ত দেবকুমার মিশ্রয় তেওঁক সঙ্গ দিয়ে। পরিদর্শনের সময়ত দিবসের যাবতীয় প্রস্তুতি চালি জারি চা হয়। এই সন্দর্ভত আয়ুক্ত সচিবগৰাকীয়ে এনেদরে কয়।
2: কামরূপর উপায়ুক্ত দেব মিশ্র মহোদয় মোক ইয়াত আনিছিলে, আনি দেখাইছে, ভাল লাগিছে। গান্ধী মহাত্মার, আমার দেশের রাষ্ট্রপিতা গান্ধী মহাত্মার তেখেতর স্মরণ জায়গা, এইটো জায়গা 9 জানুয়ারি 1946 ভিজিট করেছিলে আর ইয়াত মিটিং করেছিলে, স্থানীয় রাইজর লগত বহি আলোচনা করেছিলে, আমার স্বতন্ত্র সংগ্রামের উপর চর্চা হয়েছিল। এনেকো একটা পবিত্র ভূমিত আহা মোর সৌভাগ্য বলে মই মানু, বহুত জন্মর পুণ্য। এই জায়গাত স্থলত আহি দেখিছো ইয়ার পরিবেশ বহুত সুন্দর, বহুত ভালকে সংরক্ষণ দি পরিচালনা করে আছে। মই ইয়ার স্থানীয় কমিটির ধন্যবাদ কব খুঁজেছো, উপায়ুক্ত মহোদয় আর অন্য জড়িত সকলক মই ধন্যবাদ কব খুঁজেছো।
0: মরিগাঁওতো কুষ্ঠ বার্ধক্যর যোগ শীর্ষক মূল বিষয়বস্তুরে পালন করবলগিয়া আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের পরিপ্রেক্ষিত এখন প্রস্তুতি বৈঠক আজি আয়ুক্তর সভাপতিত্বত অনুষ্ঠিত হয়। বৈঠকত জিলা আয়ুক্ত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীক যোগ দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করা সুনিশ্চিত করবলৈ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে। জিলাখনত যোগ দিবসের সংগতি রাখি 20 জুনত যোগ প্রতিযোগিতার

এই করিডোরে শিলং আর শিলচরের মাজত যাত্রার সময় 50% হ্রাস করার লগতে ত্রিপুরা, মিজোরাম আর মণিপুরের সঙ্গে যোগাযোগ শক্তিশালী করে তুলিব বলে তেও কয়। ইয়ার ফলত পর্যটন আর পরিবহন খণ্ডত উন্নয়ন হওয়ার লগতে অঞ্চলটির সর্বাত্মক বিকাশ হব বলেও তেও আশা প্রকাশ করে। এই অনুষ্ঠানত শ্রীগাডকারিয়ে 8,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রস্তাবিত 4টা লেনযুক্ত গ্রীনফিল্ড জোরাবাদ বরাপানী করিডোরের বিষয়েও উল্লেখ করে। 66 কিলোমিটার দৈর্ঘ্যর এই করিডোরে গুয়াহাটি আর শিলংয়ের মাজত যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার লগতে মহানগর দুখনের মাজর যাত্রার সময় 2.5 ঘণ্টার পৰা 1 ঘণ্টাল হ্রাস করব বলে মন্ত্রীগুলো কয়। এই সম্মিলনের পর কেন্দ্রীয় মন্ত্রীগুলো মেঘালয়ত 39,800 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 450 কিলোমিটার দৈর্ঘ্যর রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্পর কথাও ঘোষণা করে। অহা 21 জুনত পুনের হবলগিয়া চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নামভর্তির প্রবেশ পরীক্ষা নিট 2026-র পরিপ্রেক্ষিতত কেন্দ্রীয় সরকারে 22 জুন পর্যন্ত টেলিগ্রাম নামের সামাজিক মাধ্যমের এপ্লিকেশন আর অনলাইন বার্তা প্রেরণ নিষিদ্ধ করেছে। রাষ্ট্রীয় পরীক্ষণ সংস্থা NTAর বৈদ্যুতিন আর তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ে এই সময়সার টেলিগ্রাম নিষিদ্ধ করার সিদ্ধান্তক আদরণি জানাইছে। NTAর সূত্রয় প্রকাশ করা মতে এই সামাজিক মাধ্যমবিধর জড়িয়ে ইতিমধ্যে প্রেরণ করা বার্তা 30 জুন পর্যন্ত সম্পাদনা করার ব্যবস্থা নারাখি নির্দেশ দিয়া হয়েছে। ইয়ার ফলত পরীক্ষার ফল প্রশ্নকাকত ফাদিল হওয়া ঘটনা রোধ করাত সহায় হব বলে আশা করা হয়েছে। NTAর সূত্রয় প্রকাশ করা অনুসরি এই সোশ্যাল মিডিয়া এপ্লিকেশনটির পূর্বে অসাধু উপায়ের ব্যবহারের প্রতি লক্ষ্য রাখি আর শিক্ষার্থীসলের স্বার্থত কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্ত লৈছে। ইয়ার আগে কালি কেন্দ্রীয় গৃহ সচিব গোবিন্দ মোহনে স্নাতক পর্যায়ের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পাঠ্যক্রমত নামভর্তির পুনর্বার হবলগিয়া নিট পরীক্ষার নিরাপত্তা তথা প্রস্তুতির বুজ লওয়ার উদ্দেশ্যে এখন উচ্চ পর্যায়ের বৈঠকত অধ্যক্ষতা করে। তেওঁ পরীক্ষার্থীসকলৰ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা আর পরীক্ষা প্রক্রিয়ার সংহতিত বিশেষ গুরুত্ব প্রদান করে রাজ্য সরকারসমূহে গ্রহণ করা ব্যবস্থার বুজ লয়। আমার আগর বাতরিতে কোৱা হৈছে যে রাষ্ট্রীয় পরীক্ষণ সংস্থায় অহা 21 জুনত পুনের হবলগিয়া চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নামভর্তির প্রবেশ পরীক্ষা নিটর প্রবেশ পত্র মুক্তি করেছে। পরীক্ষার্থীসকলে NTAর ওয়েবসাইট nit.nta.nic.in প্রবেশ পত্রসমূহ ডাউনলোড করব পারিব। 21 জুনত দিনের 2 বজাৰ পৰা 5:15 পরীক্ষা অনুষ্ঠিত হব। দরং জেলার খারুপেটিয়ার সমীপবর্তী বালিগাঁওর কেবাখনো ফলমূলের বিপণীত আজি জেলাখনের খাদ্য আর অসামরিক যোগান, গ্রাহক পরিক্রমা আর স্বাস্থ্য বিভাগের অন্তর্গত জেলা সুরক্ষা বিষয়ায় অভিযান চলায়। আরক্ষীর উপস্থিতিত চলা এই অভিযানত বিক্রির মজুত রখার ফলত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে নাকি সে বিষয়ে বুঝ লওয়া হয়। পরিদর্শনকালত কেবাগী বিষয়া উপস্থিত থাকে। দরং জেলা উপায়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত রাজ শিরস্তাদার মঙ্গলদৈ বামুনপাড়া নিবাসী হরেশ্বর শর্মার কালি নিশা এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন অবস্থা দেহাবসান ঘটে। মৃত্যুর সময় বয়স আছিল 78 বছর। মঙ্গলদৈর সনাতন ধর্মসভা, বামুনপাড়া দুর্গা মন্দিরকে ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছিল। চলিত ফিফা বিশ্বকাপ ফুটবলের আজি হবলগিয়া খেলত ভারতীয় সময় অনুসরি নিশা 12:30 বজাত দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স সেনেগালের মুখামুখি হব। পুয়তি নিশা 3:30 বজাত ইরাক নরওয়ের বিরুদ্ধে অবতীর্ণ হব। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি সমূহ পুনৰ এবাৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজি দরং আর শোণিতপুরের

0: निशुल्क कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: हेलो
2: राजेश डांगोरिया, पुलिस थानार पर कोई सु
1: आको
2: आपुनाक डिजिटल अरेस्ट करा হৈছে। অন্য এটা কথালৈ যাওক, অকলে আপোনাৰ পার্সেলত ড্ৰাগছ পোৱা গৈছে। কেছ দীঘল হ'ব।
3: 10,00,000 দিয়ক, বাছি যাব।
4: স্যার ইমান কোট পাম?
3: এটা লিংক পঠিয়াইছো, এতিয়া প্ৰসেসিংৰ বাবে 2,00,000 দিয়ক, বাকীখিনি পিছত।
4: স্যার 2,00,000
5: কি হ'ল এটা?
6: মাজনী এখেতে কৈছে যে মোৰ পার্সেলত ড্ৰাগছ পোৱা গৈছে।
2: আরে
6: কাটি দিলে?
5: ভয় না খাব দেউতা, ডিজিটেল এরেস্ট বুলি একো নাই, এবুর হইছে প্রবঞ্চনা।
6: প্রবঞ্চনা?
5: পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নাম লৈ আহিব পৰা সাইবার অপরাধীর ফোন বা ভিডিও কলৰ পৰা সাবধানে থাকিব। তেওঁলোকলৈ কোনো পয়সা নপঠিয়াব আর ততালিকে পুলিশক জনাব। যদিহে টেঙরামি নেদেখুয়া
6: তেন্তে পয়সা হেরুয়াবা।
7: RBI কয়
8: জানি লক, সতর্ক হৈ ৰক।
9: শ্রোতাসকল, আজি হুড়লহুড়ি অনুষ্ঠানত বি আর চোপড়া প্রডাকশনৰ বেনাৰত নির্মিত ওয়াগওয়ান বোলছবির কেটিমান গীত শুনাবলৈ লোৱা হৈছে। বোলছবিখনৰ গীতিকার সমীৰ আৰু সুৰকার আদেশ শ্রীবাস্তৱ। প্ৰথমে শুনো আহক অলকা ইয়াগনিক আৰু উদিত নারায়ণৰ কণ্ঠৰ এই গীতটি।

বিভূষিত যাদৱ পায়েং, মন্ত্রী ডাক্তার রণোজ পেগু আর শঙ্করদেব সংঘর পদাধিকার ডক্টর ভবেন্দ্রনাথ ডেকা প্রমুখ্যে ভারেসংখ্যক বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করব বলে উদ্যোক্তাসকলে জানিবলৈ দিছে। বশিষ্ঠ আরক্ষী আজি লালমাটি বেহারবাড়িতে অভিযান চলায় 25 গ্রাম হেরোইন জব্দ করে। জব্দ করা নিখিত মাদক দ্রব্যখিন দুটা সাবনের বাকসত অতি কৌশলে লুকাই অনা হয়েছিল। আরক্ষী এই সংক্রান্ত বকর গুল মোহাম্মদ আলী নামের এজন সরবরাহকারীক গ্রেপ্তার করে। দরং জেলার খাৰুপতিয়া সমীপবর্তী বালিকার কেইবাখনো ফল মূলের বিপণীত আজি জেলাখনের খাদ্য আর অসামরিক যোগান, গ্রাহক পরিক্রমা আর স্বাস্থ্য বিভাগের অন্তর্গত জেলা সুরক্ষা বিষয়ে অভিযান চলায়। আরক্ষীর উপস্থিতিত চলা এই অভিযানত বিক্রির মজুত রাখা ফলত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে নাকি সেই বিষয়ে বুঝ লওয়া হয়। পরিদর্শনকালত কেইবাগৰাকী বিষয়া উপস্থিত থাকে। আমার এটার বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি কাইলৈ পুৱা 7:05 শুনিবলৈ পাব।